0: 4 উইকেটের পরাস্ত কলা ইংল্যান্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সন্ধ্যায় গুজরাটর সানন্দঠারে সেমিকন্ডক্টর আসেম্বলিং এবং পরীক্ষণ কেন্দ্রর উদ্ঘাটন করেছেন। সমাবেশকু সম্বোধন করে শ্রী মোদী কহিছেন, ভারতর ইলেকট্রোনিক্স ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন দেশকু বিশ্বর দ্বিতীয় সর্ববৃহত মোবাইল ফোন নির্মাতা ভাবে প্রতিষ্ঠা করেপারিছি। সানন্দঠারে উদ্ঘাটিত হয়েথিবা এই প্ল্যান্ট ঘরোই ক্ষেত্রে চিপ উৎপাদন ইকোসিস্টমকু মজবুত করিবা সহ আত্মনির্ভরশীলতা অভিযানকু অধিক সশক্ত করিব বলে শ্রী মোদী কহিছন্তি। এই প্রকল্প এক উদীয়মান বিশ্ব অর্ধপরিবাহী ক্লস্টর ভাবে উভা হেব বলে শ্রী মোদী আশা ব্যক্ত করিছন্তি। বিকশিত ভারত রোডম্যাপ এবং মেক ইন ইন্ডিয়ার এহা দ্বিতীয় পর্যায় পদক্ষেপ বলে শ্রী মোদী কহিছন্তি।
1: আজকা এই কার্যক্রম ইস বাত কা প্রমাণ হ্যায় কি ভারত জো ঠান লেতা হ্যায় ও করকে দিখাতা হ্যায়। 5 সাল পহলে ভারত নে সংকল্প লিয়া থা কি দেশ কো সেমি কন্ডাক্টর হব বনায়েঙ্গে। হম ডিজাইন ইন ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া কে মন্ত্র কো লেকর আগে বড়ে ওর আজ দেশ কে তীসরে সেমি কন্ডাক্টর প্লান্ট মে ভি চিপ প্যাকেজিং কা কমার্শিয়াল প্রোডাকশন শুরু হো রহা হ্যায়।
0: কার্যক্রমের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং গুজরাট মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল প্রমুখ যোগ দেইথিলে। সংসদর মৌসুমী অধিবেশন আসন্তা 20 তারিখর আরম্ভ হব। এই অধিবেশন অগস্ট 13 তারিখ পর্যন্ত চালিব বলে সংসদীয় ব্যাপার মন্ত্রী কিরেন রিজিজু সূচনা দিয়েছেন। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী রিজিজু কহিছেন, এই অধিবেশন সম্পর্কিত প্রস্তাব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুঙ্ক দ্বারা অনুমোদিত হয়েছে। অধিবেশনরে জাতীয় গুরুত্ব বহন করুথিবা প্রসঙ্গগুলিক উপরে অর্থপূর্ণ বিতর্ক আলোচনা এবং নিষ্পত্তি নিয়াযিবা দিগরে সরকার আবশ্যক পদক্ষেপ নেবে বলে শ্রী রিজিজু কহিছন্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্তকালিঠারু 6 দিনিয়া ইন্ডোনেশিয়া অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড গস্তরে যাবে। ইন্ডোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবৌও সুবিয়ান্তোঙ্ক নিমন্ত্রণ ক্রমে শ্রী মোদী প্রথম পর্যায়ে 8 তারিখ পর্যন্ত ইন্ডোনেশিয়া গস্ত করিবে। শ্রী মোদীঙ্কর ইন্ডোনেশিয়াকু এহা হেব চতুর্থ গস্ত। গস্ত অবসরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সুবিয়ান্তোঙ্ক সহ দ্বিপাক্ষিক প্রসঙ্গ উপরে আলোচনা করিবার কার্যসূচী রয়েছে। জাকার্তাঠারে প্রধানমন্ত্রী প্রবাসী ভারতীয়ঙ্ক সমাবেশকু সম্বোধন করিবে। আকাশবাণী সহ আলোচনা কালে ইন্ডিয়া ক্লব অফ জাকার্তার সভাপতি সিদ্ধার্থ তাপড়িয়া দুই দেশ মধ্যে দৃঢ় বন্ধুত্ব উপরে আলোকপাত করেছেন। ভারত এবং ইন্ডোনেশিয়া দ্রুত প্রগতিশীল অর্থনৈতিক রাষ্ট্র ভাবে আগকু বড়ুথিবা সে কহিছন্তি। প্রধানমন্ত্রী শ্রী মোদীঙ্কু স্বাগত করিবা পাই ইন্ডোনেশিয়ার বিভিন্ন স্থানের প্রবাসী ভারতীয় একত্রিত হয়েছেন বলে শ্রী তাপড়িয়া কহিছন্তি। বৈদেশিক ব্যাপার মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজিঠারু 4 রাষ্ট্র গস্তরে যাবে। আসন্তা 10 তারিখ পর্যন্ত কাতার, বাহারিন, কুয়েত এবং ওমানকু গস্ত করিবার কার্যসূচী রয়েছে। গস্ত অবসরে ডক্টর জয়শঙ্কর তাঙ্ক প্রতিপক্ষ এবং সেঠাকার শীর্ষ নেতৃত্বঙ্ক সহ সাক্ষাৎ আলোচনা করিবে। বৈদেশিক ব্যাপার মন্ত্রণালয় কহিছি, এই 4 রাষ্ট্র সহ দ্বিপাক্ষিক সম্পর্ককু অধিক সুদৃঢ় করিবারে ডক্টর জয়শঙ্করঙ্কর গস্ত গুরুত্বপূর্ণ সাব্যস্ত হেব। আঞ্চলিক তথা পারস্পরিক স্বার্থ সম্বলিত প্রসঙ্গগুলিক উপরে ডক্টর জয়শঙ্কর এই গস্ত অবসরে আলোচনা করিবার সম্ভাবনা রয়েছে। ওমান গস্ত পরে ডক্টর জয়শঙ্কর আসন্তা 13 তারিখে নিউইয়র্ক গস্তরে যাই জাতিসংঘ সুরক্ষা পরিষদ কার্যালয়ে আসন্তা 2028-29 বর্ষ পাই ভারতর আনুষ্ঠানিক উপস্থিতি নেই পদক্ষেপ গ্রহণ করিবে। এরপরে ডক্টর জয়শঙ্কর ভারত ইউরোপীয় সংঘ বাণিজ্য ও প্রযুক্তিবিদ্যা বৈঠকে যোগ দেওয়া সহ আসন্তা 14 ও 15 তারিখে ব্রাসেলসঠারে ইউরোপীয় সংঘ এবং বেলজিয়ান প্রতিপক্ষঙ্ক সহ সাক্ষাৎ আলোচনা করিবার কার্যসূচী স্থির হয়েছে। আপনমানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীরো। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক বাষ্প মন্ত্রী হরদীপ সিং পুরী কহিছন্তি, ইথানল এক নূতন চিন্তাধারা নুহে, বরং এহা এক শতাব্দীরু অধিক সময় ধরে ব্যবহৃত হয়ে আসুছি। রাজস্থানের এক সমাবেশকু সম্বোধন করে শ্রী পুরী কহিছন্তি, জৈব ইন্ধন মিশ্রণ কার্যক্রমর গঠনমূলক সমালোচনাকু সরকার স্বাগত করন্তি। এ ক্ষেত্রে প্রদত্ত পরামর্শগুলিকু বিচারকু নেই আবশ্যক সংশোধন করিবাকু সরকার প্রস্তুত অছন্তি বলে শ্রী পুরী কহিছন্তি। দেশের ইথানল মিশ্রণর চিন্তাধারা প্রথমে পূর্ব কংগ্রেস নেতৃত্বাধীন সরকারঙ্ক সময়রে আরম্ভ হইতিলা বলি মন্ত্রী শ্রী পুরী কহিছন্তি। 2006-2008 ব্রাজিলরে ভারতর রাষ্ট্রদূত ভাবে তাঙ্ক কার্যকাল উপরে আলোকপাত করে মন্ত্রী শ্রী পুরী কহিছন্তি, 10টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলরে 5% ଇଥାନଲ ମିଶ୍ରଣର ଲକ୍ଷ୍ୟ ଧାର୍ଯ୍ୟ କରାଯାଇଥିଲା, କିନ୍ତୁ ସେତେବେଳେ କେବଳ 1.4% ମିଶ୍ରଣ କରାଯାଇଥିଲା ବୋଲି ମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ପୁରୀ କହିଛନ୍ତି।
1: एथेनॉल का काम ना हमने इन्वेंट किया, 100 साल से इस पे काम हो रहा है। भारत में अगर आ जाए तो इस पे पहली योजना बनाई थी कांग्रेस की सरकार ने, मैं बात कर रहा हूँ 2006 से लेकर 2008, और हमारा एक टारगेट था कि 5% हमें बायोफ्यूल ब्लेंडिंग करनी है 10 स्टेट्स और यूनियन टेरिटरी में, कर नहीं पाए, वो दूसरी बात है। 1.4% पे हमारी गाड़ी रुक गई।
0: ଇଥାନଲ ମିଶ୍ରଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ପର୍ଯ୍ୟାୟକ୍ରମେ ବୈଜ୍ଞାନିକ ଗବେଷଣା ଆଧାରରେ କାର୍ଯ୍ୟକାରୀ କରାଯାଇଛି ବୋଲି ଶିଳ୍ପ ବିଶେଷଜ୍ଞ କହିଛନ୍ତି। ନୂଆଦିଲ୍ଲୀରେ ଗତକାଲି ଏକ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀକୁ ସମ୍ବୋଧନ କରି ଇଞ୍ଜିନିୟର ଇଣ୍ଡିଆ ଲିମିଟେଡ୍ର ପୂର୍ବତନ ଅଧ୍ୟକ୍ଷ ତଥା ପରିଚାଳନା ନିର୍ଦ୍ଦେଶକ ବର୍ତ୍ତିକା ଶୁକ୍ଳା ଏହା କହିଛନ୍ତି। ସେ କହିଛନ୍ତି 2018 ଇଥାନଲ ମିଶ୍ରଣ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ବ୍ୟବସ୍ଥିତ ଢଙ୍ଗରେ କାର୍ଯ୍ୟକାରୀ କରିବା ନେଇ ଆଲୋଚନା ଆରମ୍ଭ ହୋଇଥିଲା। ଏ କ୍ଷେତ୍ରର ଅଂଶୀଦାରଙ୍କ ପରାମର୍ଶ ଆଧାରରେ ଏହାକୁ ସାର୍ବଜନୀନ କ୍ଷେତ୍ରରେ ବ୍ୟବହାର କରାଯାଉଛି ବୋଲି ସେ କହିଛନ୍ତି। ଗବେଷଣା ଆଧାରିତ ପ୍ରମାଣ ଅଟୋମୋବାଇଲ ନିର୍ମାତା, ଅଟୋମୋବାଇଲ ରିସର୍ଚ୍ଚ ଆସୋସିଏସନ ଅଫ୍ ଇଣ୍ଡିଆ ଏବଂ ସୋସାଇଟି ଅଫ୍ ଇଣ୍ଡିଆନ ଅଟୋମୋବାଇଲ ନିର୍ମାତାଙ୍କ ଦ୍ୱାରା ବ୍ୟାପକ ପରୀକ୍ଷଣ ପରେ ଏହାକୁ କାର୍ଯ୍ୟକାରୀ କରାଯାଇଛି ବୋଲି ସେ କହିଛନ୍ତି। ଏହା ଉପରେ ମତାମତ ଦେଇ ମାରୁତି ସୁଜୁକିର ବରିଷ୍ଠ କାର୍ଯ୍ୟନିର୍ବାହୀ ଅଧିକାରୀ ରାହୁଲ ଭାରତୀ କହିଛନ୍ତି, କମ୍ପାନୀ ଆଭ୍ୟନ୍ତରୀଣ ଭାବରେ E20 ଇନ୍ଧନ ବ୍ୟବହାର ନେଇ ପରୀକ୍ଷା କରିଛି ଏବଂ ଏଥିପାଇଁ ଚିନ୍ତାର କୌଣସି କାରଣ ରହିବା ଉଚିତ ନୁହେଁ। 2023 ପରଠାରୁ ବିକ୍ରି ହୋଇଥିବା ସମସ୍ତ କାର୍ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ E20 ବ୍ୟବହାର ଯୋଗ୍ୟ ବୋଲି ସେ କହିଛନ୍ତି। ଏପରିକି ପୁରୁଣା E10 ବ୍ୟବସ୍ଥିତ ଯାନଗୁଡ଼ିକରେ E20 ଇନ୍ଧନ ସୁରକ୍ଷିତ ଭାବେ ବ୍ୟବହାର କରାଯାଇପାରିବ ବୋଲି ସେ କହିଛନ୍ତି। ଏଥିରେ ବ୍ୟବହୃତ ହେଉଥିବା ଯାନର କୌଣସି କ୍ଷତି ହେବ ନାହିଁ ବୋଲି ଶ୍ରୀ ଭାରତୀ ଦୃଢ଼ୋକ୍ତି ପ୍ରକାଶ କରିଛନ୍ତି। ଏକ ଭାରତ ଶ୍ରେଷ୍ଠ ଭାରତ ପ୍ରସଙ୍ଗ ଆଧାରରେ ସୋମନାଥ ସ୍ୱାଭିମାନ ଯାତ୍ରା 2026 ଅଂଶଗ୍ରହଣ କରିଥିବା ଜାମ୍ମୁ କାଶ୍ମୀରର ତୀର୍ଥଯାତ୍ରୀ ଦଳ ପ୍ରତ୍ୟାବର୍ତ୍ତନ କରିଛନ୍ତି। ଗୁଜରାଟକୁ 6 ଦିନିଆ ତୀର୍ଥଯାତ୍ରାର ସଫଳ ସମାପ୍ତି ପରେ ଏହି ଶ୍ରଦ୍ଧାଳୁ ଦଳ ଜାମୁତାଇ ରେଳ ଷ୍ଟେସନଠାରେ ପହଞ୍ଚିଛନ୍ତି। ତୀର୍ଥଯାତ୍ରା ଉପରେ ଶ୍ରଦ୍ଧାଳୁମାନେ ଅତ୍ୟନ୍ତ ଖୁସି ଏବଂ ସନ୍ତୋଷ ବ୍ୟକ୍ତ କରିଛନ୍ତି। ଏହି ଯାତ୍ରା ସେମାନଙ୍କୁ ଆଧ୍ୟାତ୍ମିକ ଭାବରେ ସମୃଦ୍ଧ କରିଥିବା ଶ୍ରଦ୍ଧାଳୁ କହିଛନ୍ତି। ଗୁଜରାଟ ସରକାର ଏବଂ ସେଠାକାର ଲୋକଙ୍କ ଦ୍ୱାରା ପ୍ରଦାନ କରାଯାଇଥିବା ଆତିଥ୍ୟକୁ ଶ୍ରଦ୍ଧାଳୁ ଉଚ୍ଚ ପ୍ରଶଂସା କରିଛନ୍ତି। ଜାମ୍ମୁ କାଶ୍ମୀର ସରକାରଙ୍କ ସଂସ୍କୃତି ବିଭାଗ ଆନୁକୂଲ୍ୟରେ ରାଜ୍ୟ କଳା ଓ ସଂସ୍କୃତି ଏବଂ ଭାଷା ଏକାଡେମୀ ପକ୍ଷରୁ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମର ଆୟୋଜନ କରାଯାଇଥିଲା। ଏଭଳି ପଦକ୍ଷେପ ସାଂସ୍କୃତିକ ବୁଝାମଣା, ଜାତୀୟ ଏକତାକୁ ପ୍ରୋତ୍ସାହନ ପ୍ରଦାନ କରିବା ସହିତ ଏକ ଭାରତ ଶ୍ରେଷ୍ଠ ଭାରତ ଦୃଷ୍ଟିକୋଣକୁ ସଶକ୍ତ କରିଥିବା କୁହାଯାଇଛି। ମାଞ୍ଚେଷ୍ଟର ପୁରୁଷ ବର୍ଗ T20 ଆନ୍ତର୍ଜାତିକ କ୍ରିକେଟ୍ ସିରିଜ୍ର ଗତକାଲିର ମ୍ୟାଚ୍ରେ ଇଂଲଣ୍ଡ ଭାରତକୁ 4 ୱିକେଟ୍ରେ ପରାସ୍ତ କରିଛି। 5-ଟିକିଆ ସିରିଜ୍ର ଏହି ଦ୍ୱିତୀୟ ମ୍ୟାଚ୍ରେ ଭାରତ ପ୍ରଥମେ ବ୍ୟାଟିଂ କରି ନିର୍ଦ୍ଧାରିତ 20 ଓଭର୍ରେ 7 ୱିକେଟ୍ ବିନିମୟରେ 190 ରନ୍ ସଂଗ୍ରହ କରିଥିଲା। 191 ରନ୍ର ବିଜୟ ଲକ୍ଷ୍ୟକୁ ଇଂଲଣ୍ଡ 19 ଓଭର୍ରେ 6 ୱିକେଟ୍ ବିନିମୟରେ ହାସଲ କରିପାରିଥିଲା। ଜାକବ ବେଥେଲ୍ ପ୍ଲେୟାର୍ ଅଫ୍ ଦି ମ୍ୟାଚ୍ ବିବେଚିତ ହୋଇଛନ୍ତି। ଆସନ୍ତା ମଙ୍ଗଳବାର ଦିନ ନଟିଂହମ୍ର ଟ୍ରେଣ୍ଟ ବ୍ରିଜ୍ଠାରେ ତୃତୀୟ ମ୍ୟାଚ୍ ଖେଳାଯିବ। ପ୍ରଥମ ମ୍ୟାଚ୍ଟି ବର୍ଷା ଯୋଗୁଁ ସମ୍ଭବ ହୋଇପାରିନଥିଲା। ଗତକାଲିର ମ୍ୟାଚ୍ରେ ବୈଭବ ସୂର୍ଯ୍ୟବଂଶୀ ମାତ୍ର 15 ବର୍ଷ 99 ଦିନରେ ଭାରତ ପକ୍ଷରୁ ଆନ୍ତର୍ଜାତିକ ମ୍ୟାଚ୍ ଖେଳି ରେକର୍ଡ ସୃଷ୍ଟି କରିଛନ୍ତି। ଫିଫା ବିଶ୍ୱକପ୍ ଫୁଟବଲ ପ୍ରତିଯୋଗିତାରେ ଫ୍ରାନ୍ସ କ୍ୱାର୍ଟର ଫାଇନାଲ୍ ପର୍ଯ୍ୟାୟକୁ ଉନ୍ନୀତ ହୋଇଛି। ରାଉଣ୍ଡ 16 ପର୍ଯ୍ୟାୟ ମ୍ୟାଚ୍ରେ ଗତକାଲି ଫ୍ରାନ୍ସ ପାରାଗୁଏକୁ 1-0 ଗୋଲ୍ରେ ପରାସ୍ତ କରିଛି। ପୂର୍ବରୁ ଅନୁଷ୍ଠିତ ମ୍ୟାଚ୍ରେ ମରକୋ 3-0 ଗୋଲ୍ରେ କାନାଡାକୁ ପରାସ୍ତ କରି କ୍ୱାର୍ଟର ଫାଇନାଲ୍ ପର୍ଯ୍ୟାୟରେ ପହଞ୍ଚିଛି। ମୁଖ୍ୟ ସମ୍ବାଦଗୁଡ଼ିକ ପୁଣି ଥରେ। ବିଶ୍ୱର ଦ୍ୱିତୀୟ ସର୍ବବୃହତ ମୋବାଇଲ ଫୋନ୍ର ନିର୍ମାତା ଭାବେ ଭାରତ ପ୍ରତିଷ୍ଠା ଲାଭ କରିଛି କହିଲେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ। ଆସନ୍ତା 20 ଅଗଷ୍ଟ 13 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଲିବ ସଂସଦର ମୌସୁମୀ ଅଧିବେଶନ। ବୈଦେଶିକ ବ୍ୟାପାର ମନ୍ତ୍ରୀଙ୍କ ଆଜିଠାରୁ 4 ରାଷ୍ଟ୍ର ଗସ୍ତ ଆରମ୍ଭ। ଜୈବ ଇନ୍ଧନ ମିଶ୍ରଣ କ୍ଷେତ୍ରରେ ଗଠନମୂଳକ ପରାମର୍ଶକୁ ସରକାର ବିଚାର କରିବେ କହିଲେ ପେଟ୍ରୋଲିୟମ୍ ଓ ପ୍ରାକୃତିକ ବାଷ୍ପ ମନ୍ତ୍ରୀ। ଏବଂ ମାଞ୍ଚେଷ୍ଟର T20 ପୁରୁଷ ବର୍ଗ ଆନ୍ତର୍ଜାତିକ କ୍ରିକେଟ୍ ମ୍ୟାଚ୍ରେ ଭାରତକୁ 4 ୱିକେଟ୍ରେ ପରାସ୍ତ କଲା ଇଂଲଣ୍ଡ। ସମ୍ବାଦ ଶେଷ ହେଲା।
2: ଆକାଶବାଣୀ କେନ୍ଦୁଝର ସମୟ 7:50 ଶୁଣନ୍ତୁ ଭକ୍ତିଗୀତ। ଡକ୍ଟର ସୁଧା ମିଶ୍ରଙ୍କ କଣ୍ଠରେ ଗୀତ ରଚନା ହୃଦାନନ୍ଦ।

0: শ্রোতা বন্ধু নমস্কার, আপনার অনেক অনেক শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আপনার মনপছন্দ কার্যক্রম হ্যালো আকাশবাণী।
1: হ্যালো
0: হ্যালো আকাশবাণী
1: ভাই নমস্কার, ভুবনেশ্বর শহীদনগর বাসন্তী কহুছি।
0: ভুবনেশ্বর শহীদনগর কহুছন্তি বাসন্তী ভৌণী?
1: আজ্ঞা।
0: আপন তো আমার এই কার্যক্রম কো আমার এই কেন্দ্র কো মঝিরে মঝিরে টেলিফোন করুছন্তি।
1: আজ্ঞা ভাই।
0: কেমিতি অছন্তি আজ্ঞা?
1: ভাই বহুত ভালো আছি।
0: আও আজি কিছি ভুবনেশ্বর খবর কহিবেনি? আপন তো যেতবেলে টেলিফোন করন্তি ভুবনেশ্বর খবর টিকে কহন্তি, আমি আপনক পাখরু ভুবনেশ্বর খবর টিকে টিকে জানু।
1: ভাই ভুবনেশ্বর তো কিন্তু বর্ষার টিকে লাগি রইছি, কিন্তু বর্ষা দিন তো হলা বর্ষা হব।
0: আচ্ছা, ভুবনেশ্বর আজ্ঞা বর্ষা হচ্ছে কোণ? সারা ওড়িশার বর্ষা হচ্ছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হবার সবুড়ে মনসুন আসিছি, মৌসুমী আসিছি। আউ কুহন্তু কেমন গীত শুনবে আজ কার্যক্রমরে? কোণ গীত আছে কইলে?
1: সেই গীতটা সেই মো পরদেশি চড়ে গাইবার স্বপ্ন নে।
0: এটা মো পরদেশি চড়াই ফিল্ম রে নয়? এইটা কোন পরদেশি চড়াই ওড়িয়া কথা চিত্র গীত? না, শঙ্কা সিন্দুর নুহে। বেড়ে বেড়ে আমার অনেক শ্রোতা বন্ধু মানে গোটে ফিল্ম র গীত কইতিবে, দেখিলা বেলে সেই গীত সেই ফিল্ম র রতিবো, বুঝলে কি নাই? শ্রীরাম পণ্ডাঙ্কর ঠিক আছে, আপনার অনুরোধ র গীত আমি আপনার শুনাউছি।

0: শ্রোতা বন্ধু, সময়ের ইশারে আজ কার্যক্রমক ইট রাখুছু। কার্যক্রমের শেষে আপনার কহি রাখুছু, আমার এই কার্যক্রম রেকর্ডিং হুয়ে প্রত্যেক গুরুবার পূর্বাহ্ন 10:30 রু 11:30 মধ্যে। আমার টেলিফোন নম্বর হচ্ছে 06766258356। টেলিফোন নম্বর পুনিথরে কই রাখুছু 06766258356। আউ গোটিয়ে কথা মধ্যে আমি কই রাখুছু, যে শ্রোতা বন্ধু মানে এই সপ্তাহে আম পাখক এই কার্যক্রমক টেলিফোন করে সে তিন মাস ব্যবধানের এই কার্যক্রমের সামিল হওয়া আমি অনুরোধ করুছু। তেবে কার্যক্রমের পরিসর এটি দিয়ন্তু বিদায়, নমস্কার।
1: কেন্দুঝর জেলার বিশ্বাসযোগ্য ও ভরসার একমাত্র প্রতিষ্ঠান কনক জুয়েলারি ও কনক গার্মেন্টস।
2: সোনা, রূপা, হীরা, ড্রেস ও লুগা পাই কনক জুয়েলারি কো আসন্তু।
1: কনক জুয়েলারি, বিএস মল, ধোপাড়িয়া ছক, কেন্দুঝর। মোবাইল 9437632517।
3: ১০ লক্ষের লটারি মতে, ওয়াও!
4: নকলি অফার্স প্রতি সাবধান,
5: আরবিআই কহে
6: সচেতন হুন্তু, সতর্ক রুহন্তু।
7: দেখিলু
8: বাপা মু পে করুছি, নো সিগনাল,
9: এবে কোন করিব,
8: ফ্রি ওয়াইফাই আছে না,
7: বোকা সুধুরি যা,
9: পেমেন্টস পাই নো ওপেন ওয়াইফাই,
8: মানে ফ্রড কু করো, বাই বাই।
9: আরবিআই কহে
5: কর সঠিক আরম্ভ, হুয়া ফাইনান্সিয়ালি স্মার্ট।
10: প্রচার কল মিঠা মিঠা অন্তরঙ্গ আলাপ এবং অনুরোধ গীতর ফোন ইন কার্যক্রম হ্যালো আকাশবাণী। কার্যক্রমটি প্রযোজনা করে অনিতা তির্কি, উপস্থাপনার ভাস্কর চন্দ্র মিশ্র, বৈষয়িক সহায়তা মেঘনাদ মহান্ত এবং ভূপেশ কশ্যপ।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহি। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: ଅଭୁଲା ଗୀତରେ ପ୍ରଥମେ ରହିଛି ନିହାର ରଞ୍ଜନ ସୁନ୍ଦରାୟଙ୍କ କଣ୍ଠରୁ କେତେ ଗୋଟେ ଗୀତ, ଶିଳ୍ପୀଙ୍କ କଣ୍ଠରେ ହରିହର ସେଠୀଙ୍କ ରଚନା।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरो 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइ जिवो। ए लिंक पर थी एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: জে জে, এটা কোন প্ল্যান্ট?
4: ট্যাঞ্জেরিন, বহুত মিঠা, ভাঙ্গিবনি হেলা। ফ্রি ফরেন ট্রিপ, ক্লিক অন দা লিংক, এবে করুছি।
3: জে জে রুহ, লিংক রে ক্লিক করো নাহি।
4: কাহি কি?
3: এইটা এসএমএস স্ক্যাম, ক্লিক করিব তো তোমার ব্যাংক ডিটেইলস হেব চুরি।
4: ওহ থ্যাঙ্কস গপু, বঞ্চাই দেলু, এই নে তোর বুদ্ধিমত্তার ফল।
2: আরবিআই কহে স্মার্ট বন কুল রুহ।
5: পরবর্তী গীতটি গীতমঞ্জরী বেহেরাঙ্ক কণ্ঠরে, মিশ্র সত্যনারায়ণ রচনা।

তেবে শ্রোতা বন্ধু মন পছন্দর ওড়িয়া এবং হিন্দি কথাচিত্রর গীত শুণবাক যদি চাহিদা তাহলে শীঘ্র শীঘ্র এসএমএস করতু 0949596321 নম্বরে আমি রহিলু আপনার এসএমএস অপেক্ষারী।

তেবে শ্রোতা বন্ধু আপনার কিছু এসএমএস আসিসারিছি, চলন্তু দেখিবা এসএমএস গুড়িক কেউঠু আসিছি, কি পঠাইছন্তি এবং অনুরোধর গীত সবু কোন। তেবে প্রথম এসএমএসটি আসিছি বি ব্রহ্মপুর বুগুড়া গঞ্জামরু, পঠাইছন্তি নারায়ণ প্রধান। অনুরোধর গীতটি হেউছি আচ্ছা শিলা দিয়া তুনি মেরে প্যার কা, ইয়ার নেহি লুট লিয়া ঘর ইয়ার কা। কথাচিত্র বেবফা সনমর এই গীতটি গাইছেন্তি সোনু নিগম। তেবে নারায়ণ বাবু আপনার অনুরোধর গীতটি প্রচার করুছু, শুনি নিয়ন্তু।

পরবর্তী এসএমএসটি আসিছি মহম্মদপুর বিলহাট কটকরু পঠাইছেন্তি প্রভাকর পাত্র এবং প্রমোদ পাত্র শুনিবাকু ইচ্ছা প্রকাশ করিছেন্তি কাবেরী কথাচিত্রর গীত জীবনর সবু

কথাচিত্র সৌদাগর, কণ্ঠশিল্পী কবিতা কৃষ্ণমূর্তি এবং মনোহর উদাস শুনিয়া পাই ইচ্ছা প্রকাশ করি এসএমএস করিছন্তি বলাঙ্গীরু প্রভাসিনী।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহিঁ। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: লোকগীত ক্রমরে শুনন্তু জোড়ি নাগরা বাদ্য পরিবেশন করিছন্তি গোলক বিহারী দাস এবং সাথী।

নমস্কার শ্রোতা বন্ধু, জেলা খনিজ প্রতিষ্ঠান কেন্দুঝর বা ডিএমএফ কেন্দুঝর দ্বারা প্রায়োজিত কার্যক্রম আম কেন্দুঝর আম ডিএমএফ স্বাগত জনাউছো।

0: শ্রোতা বন্ধু নমস্কার, আকাশবাণী কেন্দ্রীয় শ্রোতা মঞ্চ কার্যক্রম আপনার স্বাগত। শ্রোতা বন্ধু আপনার পরিচয় আমার শ্রোতা মানক
1: ম্যাম নমস্কার, মু বামদেব পৃষ্টি ঝাঞ্জির মঙ্গলা কটক রু কৌলি। আম ঘর হচ্ছে যাজপুর জেলা বর্ষণা ব্লক অন্তর্গত দক্ষিণ কুল গ্রামে। দীর্ঘ 36 বর্ষ হল মু কটকের অবস্থাপিত এবং গোটে প্রাইভেট কোম্পানি কার্যরত। নিজের কর্ম ছড়া রেডিও কু বহু ভালো পায়ে, মো জীবন ঠার ভালো পায়ে। মু যেতে বি সময় পায়ে রেডিও কু শুনি থাকে, বিশেষ করে আকাশবাণী কটক বিবিধ ভারতী এফএম রেনবো। এবং সময়ক্রমে যেতে পায়ে মু এবে নিউজ অন এয়ার মাধ্যমে মধ্যে ওড়িশার অন্য বেতার কেন্দ্র মানকর কার্যক্রম কিছু কিছু শুনি থাকে।
0: আজ্ঞা, আপনার পরিচয় দেলে, আপনার পরিচয়ের আউ গোটে পরিচয় হল আমার কার্যক্রম পাই যে আপনার আকাশবাণী কেন্দ্রীয় জন শ্রোতা। আপনার যেহেতু কটক পাখ, আপনার আকাশবাণী কটকর কার্যক্রম নিশ্চিত ভাবে শুণুবে। এবে নিউজ অন এআইআর আপ পাই আপনার কার্যক্রম শুণবাক সুবিধা পাচ্ছেন। আকাশবাণী কেন্দ্রীয় কন কন কার্যক্রম আপনার শুনেছেন আউটা ভাল লাগে আপনার?
1: কেন্দ্রীয় মু সকালে শুনে ভজন কার্যক্রম শুনে, আউ তারপরে সকাল হলে তো নিশ্চিত ভাবে মু এফএম রেনবো কটক শুনে। আর মু টিকে সময় অভাব মু প্রায় দিন দুইটা রু মো কার্যক্রম ক্ষেত্রকে চালি যায়। আর বিশেষ কিছু মু শুনিপারি কারণ মু এভাবে এক কাজে আছি যা কি মতো টিকে সময় মিলিয়া বহুত কষ্ট হুয়ে। তথাপি মু চেষ্টা করতে কার্যক্রম গুড়ি শুনিবা পাই অন্য সময়।
0: এবার যুগ সামাজিক গণমাধ্যমর যুগ, আমার চারিআড়ে কেবল বহু প্রকার গণমাধ্যম, তা ভিতরে আকাশবাণী বা রেডিও আউ এক গণমাধ্যম। আপনার কুহন্তু আকাশবাণী লোক মানুষ ভালো লাগে কাহিনী?
1: নিশ্চিন্ত ভাবে ভালো লাগে এইথিপাই যে সূচনা মনোরঞ্জন সাহিত্য এসব কার্যক্রম যে আকাশবাণী মাধ্যমে প্রচার করা যায় তা আমাকে অনেক শিক্ষা দিয়ে থাকে, প্রেরণা যোগাই থাকে। সে কৃষি কার্যের হয়ে থাকে বা বিদ্যালয়ের পিলামানক পাঠপড়া হয়ে থাকে বা সাধারণ যুববর্গর শ্রোতা মানক পাই মনোরঞ্জন ভিত্তিক কার্যক্রম এসব রেডিওর হি শুনিবাক মিলে থাকে, যা কি অন্য মাধ্যমে শুনিবাক মিলেনি। তেমন মতো মধ্যে বহুত ভালো লাগে রেডিও শুনিবাক, এটা মোর পিলাবেলর অভ্যাস আছে। বিশেষ করে 1990 মসিহারু হি কন্টিনিউ শুনি আসছি। আপনার 90
0: মসিহারে রেডিও শুনিবা আরম্ভ কলে না পিলাবেলে শুনিছন্তি?
1: পিলাবেলে যেতেবেলে মু ঘরে থাকে সেতবে তো আমি পাঠপড়া প্রতি বেশি ধ্যান দিয়া যায়, মানে ঘরে টিকে আকট করতে। কিন্তু আমার যেহেতু টিকে রেডিও শুনিবার অভ্যাস, সে বিদ্যালয় কার্যক্রম হো কিংবা চলচ্চিত্র গীত হো কৃষি গীত হো যা কিছু তাল্লা হো, যেতবে রেডিও টি ঘরে লাগি থাকে টিকে পাঠপড়ার টিকে অন্তরক যাই টিকে রেডিও পাখে বসি যাও, সেতবে ঘরে বিরক্ত হুঁতি। কিন্তু রেডিওর আকর্ষণ সেতবে যেহেতু সেতবে টিভি নথিলা, অন্য কিছু মাধ্যম নথিলা, মনোরঞ্জন মাধ্যম নথিলা। ঘরে মোর মনে আছে আমার মাটি ঘর থাকে, আর সে মাটি ঘরের যে কান্থ থাকে মাটির কান্থ সেতরে গোটা ঠনা করা হয়ে থাকে, আর রেডিও বি সেটি থাকে। যেতবে মোর পিসা পিসি হুঁতু ঘরে বাপা বউ হুঁতু সেমানে সেতবে রেডিও লগাইতি, আর বিভিন্ন কার্যক্রম সেমানে শুনন্তি। ঘরে যেহেতু থাকে মু সেতবে টিকে শুনিলে সেই টিকে নিশা রহিযাইছি। আর 1990 মশায় যেতবে মু কটক আসিলি সেতবে কটক মো কেতন শ্রোতা বন্ধু মো পাখ আসলে যেমনি তিলক বড় সে বহুত পুরোনা শ্রোতা, নিহারঞ্জন নায়ক এমানে মো পাখক আসন্তি। এবং তাঙ্ক প্রেরণারে মু আকাশবাণীকে বিভিন্ন চিঠি পত্র দেবা আরম্ভ কলি। এবং প্রথম করে 1995 মশায় হি মোর রেকর্ডিং হয়েছিল আকাশবাণী বিবিধ ভারতীরে অনুষ্ঠান কার্যক্রমে মোট সাক্ষাৎকার রেডিও রেকর্ডিং হয়েছিল। সেবে ঠারু মো মনরে রেডিও প্রতি আউ টিকে অধিক টিকে উৎসাহ জাগ্রত হওয়া এবং শুনিয়া পাই মতো গোটা প্রেরণা দিয়েছিল।
0: আপন যে কইলে 90 মসিহার কথা বা তা পূর্বর কথা, সেতবে আকাশবাণী কেন্দ্রর যেতবে সব কার্যক্রম বাজে বহুত সময়রে সে কার্যক্রম মাধ্যমে যদি আমার না শোনা যায় খুশি লাগে, আপন অনুভব করছেন কেবে?
1: নিশ্চয় নিশ্চয় মোর মনে আছে মু যেতবে সতাই কথা সুচা কথা কহুছি, যেতবে সেতবে মু নাচি পড়ুথায়, মু যেতবে আকাশবাণীর বিভিন্ন শ্রোতাঙ্কর অনুরোধে গীত শুনে মো মনরে গোটে উৎসাহ জাগ্রত হল যে এই সব শ্রোতা মান না পড়া হচ্ছে এবং তাঁর অনুরোধে গীত বাজুছি। তাহলে মু টিকে তো অনুরোধ কলে নিশ্চিন্ত বাজন্তা, মু চেষ্টা কলি যে কেমিতি লেখা যাব রেডিও কু চিঠিটা লেখা যাব, পোস্টার আনিলি এবং সেতরে যাহা আড্রেস কুহা হচ্ছে মু সেই হিসাবে লেখি চাললি। বহুত দিন অপেক্ষা কলা পরে থরে রাত্রে মোর গীত বাজিছিল, আর মতো বহুত খুশি লাগিছিল সেদিন যে মো নাটা রেডিওতে বাজিলা, মতো বহুত খুশি লাগিছিল।
0: আচ্ছা, তাহলে আপনার সেই খুশি কু আমি ଆଉ ଥରେ ସାକାର କରିବା ଆପଣଙ୍କ ମନ ପସନ୍ଦର ଗୋଟେ ଗୀତ କୁହନ୍ତୁ, ଯୋଉଟା ଆମେ ଆମ କେନ୍ଦ୍ରରୁ ବଜେଇବା ଆପଣଙ୍କ ପାଇଁ ଆଉ ଆମ ଶ୍ରୋତା ମାନଙ୍କ ପାଇଁ।
1: ନିଶ୍ଚୟ ଭାବରେ ମତେ ବହୁତ ଭଲ ଲାଗେ ମା ଓ ମମତାର ଗୋଟେ ଗୀତ, କିଏ ସାତ କିଏ ସତର ଘୋଷି ଦେଲେ ସବୁ ନିଜର। ଏଇ ଗୀତଟି ମତେ ବହୁତ ପ୍ରଭାବିତ କରେ ଏବଂ ଗୋଟେ ନିଜ ଭିତରେ ଆମ ବନ୍ଧୁ ମାନଙ୍କ ଭିତରେ ଗୋଟେ ଗୋଟେ ଭଲ ସମ୍ପର୍କ ଆସିବା ପାଇଁ, ଯୋଉ ବନ୍ଧୁଙ୍କ ସହିତ ଟିକେ ଅପ୍ରିୟତା ହେଇଯାଇଥାଏ ତାଙ୍କୁ ଯୋଡିବା ପାଇଁ ଏଇ ଗୀତ ମତେ ବହୁତ ଭଲ ଲାଗେ।
0: ସୁନ୍ଦର ଗୀତଟିଏ ବାଛିଛନ୍ତି ଆପଣ, ଆପଣଙ୍କ ମନ ପସନ୍ଦର ଗୀତ ଆମେ ଶୁଣାଉଛୁ।